0: मैंने कहा जा,
1: मिलकर बना आ जा। मैंने कहा आ,
0: मैंने कहा जा,
1: मिलकर बना आ जा। मैंने कहा हा,
0: मैंने कहा ना,
1: मैंने सुना आ आ आ आ चोरी आ आ आ चोरी आ आ आ चोरिया।
0: जा जा जा छोरा जा, जा जा छोरा जा, जा जा छोरा जा।
1: आ आ चोरी आ आ आ चोरी आ आ आ चोरिया।
2: Ujala Radio Headlines. FIFA-voorzitter Gianni Infantino reageert op de felle kritiek op zijn plan om deel van de WK-aandelen te verkopen. Volgens de Oekraïense president Zelensky is het zeer waarschijnlijk dat Rusland vannacht grootschalige luchtaanvallen uitvoert. Een Amerikaanse opslagtanker werd getroffen door een droneaanval in de Egyptische havenstad Ain Sokhna. Vanavond kwamen honderden mensen samen op het Utrechtse Domplein om de aanslag op de Berlin Pride van afgelopen zaterdag te herdenken. En tot zover de headlines op Ujala Radio.